0: মনে রাখন্তু সড়ক সুরক্ষা জীবন রক্ষা।
1: সূচনা বিরতি পরে স্বাগত করুছু হিন্দি চলচ্চিত্র গীতার কার্যক্রম গীতিধারাকু। আপনমানে গীতিধারা শুণুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। এথর দলাল চলচ্চিত্রর গীত অঞ্জনক গীতরে কণ্ঠদান করিছন্তি কুমার সানু এবং কবিতা কৃষ্ণমূর্তি। সঙ্গীত নির্দেশনা দেইছন্তি বাপ্পি লাহিড়ী।

পরবর্তী শিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। সমীর কগিতরি সঙ্গীত দিয়েছেন নদীম শ্রবণ। কথাচিত্র রাজ।

0: ইয়া বাতাই বাই ককার পদা বুড়া বুড়ি বারে তাকে জহরা তো নিঞ্জু না তলা হাডা কথা হল তাকে হরে জানে বাণজা মানুষে জহরা বাণজা
1: জহরা সাম মামা না ভাকিড় জিকেলা ইয়া বা সই বাই তাই তাঙ্গি মামা মহনাতি বারতে জহরা আপে
0: আতে বাণজা নিঞ্জু মারা হাডা কথা ন এন তাকে মার তো পুঞ্জা নাই মার তো চাষিবাসী লোক কামাকে আসারে তোমার নিডা বাত কাতে নাই হারকা মা কুই লোক ইচ্ছারে কুই নর ইচ্ছারে আবিস কে মারো সিনিকিন কামালোড়া কেহি চাষবাস কেহি নিডা বাত কাতে নি লোক আজকাল সা ধীরে ধীরে সরকার সুবিধা হইতে পরে মার মঞ্জার চাকে শিক্ষা বেটা হি নাই পাঠ সাঠা জাপিন কাতা র বিকাশ তে কাতা মার পঞ্জে নাই মাত্র তলিপুর বাটে নকেটে মার হরু মারে আপে সভা বেড়া আপে গুডিয়া বেড়া আপে বারে তা কামালোড়া কেহান মার নিডা বাত কা চিঞ্জি নাই তো নিজুইলা হে চাষবাস উপরে মার তো পুঞ্জা নাই নকেশ কে মার জনা উহিম চাই জনা উহি চাই ওড়ে নে এস কে মার জনা উহি নাই কিন্তু তলি র প্রকার মার মা দেশি পদ্ধতি ওড়ে দেশি বিহন এস কে মার উহি চাই মাত্র আজকালি দিনাতি পরিবর্তন ওড়ে চাষবাসতে পরিবর্তন হাতে পড়রে নিহি চাষবাস কে হালতা কিঞ্জি নিহি বিহন এস কে বেটা হি নাই হাইব্রিড বিহন তলে মার এস কে চাষবাস কে হার চেকা অধিকা ডাবু বেটা হালতা কিঞ্জি চেষ্টা কেহিম নাই তো ইদরণ্ডি জনা চাষ কে হালি মকা চাষ ইঞ্জিনিয়ারি ইদাতরণ্ডি অর্থকারী ফসল আমি গোটাই কি ডাবু বেটা নাই চেঞ্জালস কে তো মেড়াই আনু তানি পরে ডাবুস কে অধিক বেটা নাই মকা চাষ কি নয় সারে ইদরণ্ডি লাভবান চাষ ই মকা চাষ কি হালতা কি সারে মার তলিমলু আনা কিনা দি মানে ইচ্ছারে তো আমি কাণ্ডা উহিন র আমি বাড়া তো উহিনাই তো ই সময় তাস কে মার ই চাষ কে হেলা আডি নাই মার ই কারাঙ্গাড়াসকে মার ই জনাতে উহানা চাষবাস কেহলা আডি নাই মাত্র আমি কাণ্ডা এইউ টিকে দরকার মঞ্জান আমি কাণ্ডা এই মঞ্জান আমি কাণ্ডা সুবিধা মঞ্জানে এলে তো বাড়া কুড়া সিনিকাহানা মার ই জনাতে চাষ কেতে সারে অজিনে
1: চাষি লোক কুমি লোক তো চাষ পিস্তে মার দা তাকি এনা কিনা মানে জনা ওখাল তাকি আজিকালি কারাঙ্গাড়া তাকি তো লাটা কুটা চিকে অড়ইনে লাটা গোটা মার উডা হুডি খা সফা সুতরা কিন কি হা না এদান ইমার নিহিকি রুয়াড়ু কি নাই মানে এদা থাকি মার এনা কি নাই মানে এ জাগাতি নেহনে কি উডানা কারা বেড়া থাকি মাঙ্গ নিহিকি যত্ন খাল পড়া আনে যদি এমবি কাটা দারি মানে সারে মার মোটর চিকে লাগো কি হা চাষবাস জনা চাষ খেলাড় নাই তানে তলে যদি মার এমবি হরু এইউ কি জল্লাতে এই ওয়াহিনু এবার তলে চিকে মার কারা বেড়া খেলাড় নাই কারা বেড়া তিম জনা চাষ অল্প মাঙ্গ অধিকা
0: জনা চাষ কে হাল তাকি ছাড়ে তলি সে জমি প্রস্তুতি নিহি কাতা ওড়ে এদিন বা তাকে যে কত সার আমি গোটা হি নাই তামি পাই যে এনেকি বিষদন কি নাই ইবি হলে মার জনাতি উপরে মার পুনাই মানে চাষ আর ডাণি কিন হচ্ছে সারে এনেকি মার নিহি অমল বেটা নাই এনেকি নিহি লাভ আড়ইনে ই ডাণি চিন্তা কানে কিন চাষ কে হিমা হয়েছে সারে কালি উহা সুতার মিলি এদা পাই যে মার এ ভূমিতে মার এনেকি রতিন সার দেবা ডুনাই মানে লাটা কুটা পেরনাই মানে এমবাট মাঞ্জা এনেকি উহি নাই এই হাজার তাকে এনেকি নাড়া নিহি কড়ইনে গিচু এনে কড়ইনে সারা এনেকি কিনাই ইবা হলে বারে সিনে কান মার উহিনাদি মানে এন তাকে কারাঙ্গাড়া তো এই তা অভাব আনু এদা পাই যে আমি কাণ্ডা এই মানু আমি কাণ্ডা বান্দা মানে কে আয় এদা পাই যে মার ব্যবস্থা কিনাদি মানে নলে মার যদি নকেতা ডাই সজি সিনিকা আনা মেহা আনে যদি মার উহাতু নাই ছারে এদি ডাকি আনে মাত্র পল ওয়া এ এদা পাই যে চাষ কিন ছারে নিহিকি কিনা দি মানে ওড়ে এনেকি উহিনাটি কাঁচা বলতা গাত হি নাই কি উরিয়া হি নাই কি গুরুমুরি হি নাই এ

0: 12-12 कुंटल सर तुमने सिर पता है खिलाने थे का कई तोले माने के दे दे
1: ले खल के पोड़ा ने हां हेलो मारो जो ना या नीनो एच एरिया तक हां जी
0: एतका एक कर ले हां
1: एक कर एक कर बस्ता लानो अनुमान को
0: ये वर्षा तो 900 हाथ री बस्ता होनु के होगी
1: जदी नहीं हां सर एच बस्ता लानो
0: नहीं हां से 10 कुंटल हो तुम जाना तो तू घास ले तो
1: খেলোড় পড়া নাকি
0: ডাকিটে পড়ফি তো গাদি খাওয়া না বলে বাইক না তিন চার দিন বাইক আসমা মিলতে মিঠি কিলে রানি মানান কে নর পাটি নু মিলতে না তি সারি
1: ইলা আছে জনা নিহি কই নাই মানে নিহি কই আসরে মিলতে মিঠি সার পড়া নু কথা নাই
0: পাটি নু মার্কেট তা দিকে মগা বাচ্চি কি আর
1: বাচ্চি কি আন রে ই উনা দর নু ওড়ে
0: দর ই ওদা তা তা দেরি বায়া
1: বায়া তা চান জেরি
0: ই গদা হান না মার্কেট তা ইতনা মগি
1: কাকার
0: পদান যেত সেবা কি দিলে লাই মিটর জনা বাই খালি সেবা কি নাই মানে ডাকি গাদি সার গজা আনু গজা আছে স্যার তোমার মার্কেট স্যার গজা আছে বাঁচি কি
1: আনি মারো হলে জনা ওই স্যার এনে কি কারা বেলে তা দিক নাই এলে তো সময় আনলে কি মার ওই নাই মানে
0: বান্দ প্রাণা লেস কেন ওই নাই পিউ পি সেবা স্যার জনা ও যাও
1: যাও মানে কলর হাত নু
0: লাঞ্চ লেস আমার ওই তিন গজা আছে আনু জনা ঠিক টাইম কা
1: সব লোক মাম্বু পুঞ্জালি দরকার এনে চাষ কি নাই বহুত বহুত ধন্যবাদ
2: এই জনা চাষ উপরে ইতাই তাণ্ডে তো বেচাই হিসকে হতাতে পুচাই ওড় এম্বাট এ নে মার রাহা সারদা তাকি পাচু রণ্ডাণি বেন
3: গন্ধ তাকি মায় কই মাঝিয়া জাপানি গা বের দিলে কই গন্ধ তাকি মায় কই মাঝিয়া জাপানি গা বের দিলে কই গন্ধ তাকি যা

0: আলে রেডিও শুনতে বা সরতে ভাই বইনি কনকে মুই মেটা পিলা জোয়ার কলিনি।
1: তুই একা জোয়ার করবস কি মেটা মুই মিশা করবি?
0: আপা তুই মিশা করবার আছে নাই?
1: আলে রেডিও শুনবা সরতে ভাই বইনি মনকে মুই বইদি জোয়ার কর দিলিস। কেনটা তুই মকে জাগাই দেই করি এবে আইলুস কোনতি যাই রেলুস মেটা?
0: ঘরর পছবাটে কাচরা উলু পড়লা তো তাকে সফা করতে লি এলে মুই এবাড়ে বেল দেখি নাইনি বইটো লজিবার আছে বলি কি ভারি করে আইলি আরি।
1: তো কাই কাইটা মনে সাফ সুতরা করতে রেছিল কোয়ালে পাড়ি দিলে না হ্যাঁ কি সাফা করি করি বসি রেলা।
0: নাই আপা সেন্টার নাই এবে আমার ঘর চার বেটনি দিয়ে আমি ডোল সফা সুতরা করে রখি রবার সাপ ন আসত মচি ন কি আমকে রোগ বাত মিশা জ্ঞান মন নাই কি রবিবার আর কন্তিও নিয়ে সেন্টার জ্ঞান আমি টিভি লগে দেখলু নি মোবাইল লগে মনকে আইলানি এবে দেখ তোমার ঘর পছবাটে খাইটা আলে তুই সে
1: লাটা পুডা বন মিশা মারি দেবার আছে।
0: মনে কর তুই কাই কাম কে গোটে যাইছু দারু বেটবা যাইছু কাই কাম কে মিশা।

0: বই করে উঠে গেলানি তোমার সে লোক সে পানি মন কিমসা নাকি আপা কোন গামলা কোন হাঁডি বাংলাটা কি যাইটা খোপরা কোন তিমসা ন রখবার পানি মচি কি মশা আর দুইটা অন্ডা দেবে অন্ডা দিলে কাইটা সে মনে আমি আগে ক্ষতি করবা এবে মশা চাপলে কাইটাইছি
1: ডেঙ্গু পট্টা মন বললাই না এটা মনে হচ্ছে কি
0: আর কাই এবে মচি মন এলে কাইটা সে মন অন্ডা দিলে সে মন পিলা বারছি বারলে সে মন উড়ি বুলাই কোন কাই বসবা জায়গায় বস ন বসবা জায়গায় কোন উপরে কেতেক জায়গায় বসবাই বসাই করে আমার খাইবার লোক আসি করে বসি দিলে
1: মন খাইলে আমাকে দুনিয়া প্রকার রোগ বেমার হয়েছে ঝাড়া বন্দার আজকাল পানির দিন মনে হাইটা মন সব হয়েছে কি নাই তবে নিজের জাগ্রত আমি নিজে আগে রখবার আছে ঘর চারিবাটকে আমাকে সাফ সুতর রখবার আছে লাটা বুটা মানে মারবার আছে খাইবাটা মানে মিশা আমি ঢাপচুট করে রখবার আছে পানি মিশা কোনটি জমলানি হাইটা মন কোনটি যাইছে কোনটি নাই হাইটা মানে বাট বনাইবার আছে
0: এলে
1: সব বাটে সাফ সুতর রখলে আমি মিশা জাগ্রত আনে রেলে আমি মিশা নিক রইব আর সবু লোক মিশা ঘরের লোক মিশা
0: জোয়ার জোয়ার কে কইলাস নি বাবু কোন তিয়নি কইলাস নি আলে প্রকাশ বাবু তোমার সঙ্গে খাতা করে বড় সারদা লাগলানি তোমার নানাকে চিনলাস কিনা আলে আলে আলে চিনসা দুই দিন মুইসা বৈঠক লোক এবে গাগড় মুন ডোল ন রইলে কিনে ন আইতেরলি এবে এবে আইবি চিনা জানা হো আরি প্রকাশ বাবু মোর সঙ্গে তোমার আপা মিশা মুখ ফুলাই করে বসলা আছে নানা সঙ্গে খাতা আলানি মোর সঙ্গে নাই বলি
1: আলে নিকা আছিস কি বাবু
2: জোয়ার
1: জোয়ার জোয়ার আরে আজকাল কাই কাম করলাস নি কো
0: কার্যক্রম কলে ভাল লাগছি আর কাইটা করবার আমাকে মতামত মাধ্যম জানাইতে আর আমার বড় বাবু মন আছে কি নাই তাকর সঙ্গে করি সে কার্যক্রম মন করবা চেষ্টা করবো আর হ্যালো প্রকাশ বাবু কুয়া আজি কাইসা খাইলাস
2: কালি আর আলু ভুজা পড়া মামা
0: আলে আলে আব্বা সেটা মন তো বর্ষা মাসে নকুয়ান নিকি খাইলে আর পেট পুরি যাইছি
2: হ্যালো
0: মাছ কাকড়া মন আজি জবর মিললানি তুমি গেনি গিনি খাইলাস নাকি নাই জাগ্রত রে বাহারে যাইটা আছে আইস কি যাইটা মিশা বাহারে তানু গেনলু নি সেটা মনকে জাগ্রত করে গেনবার মচি বসি রে ভাই কোনটি কেড়ে কেতেক রকম কথা আছে কি না
1: আরে পানির দিন তপলা তপলা অল্প খাইবার বাসি বুসাটা মন না খাইবার
0: এলে বর্ষা মাসে তুমি গাগড় মুডর যত্ন কেনতা নেলাস নি হই বলে কাকর পানি খাইলাস নি কাকর পানি গাদাইলাস নি কেনতার
2: আমার ঠান্ডা পানি আগা
0: আর ঠান্ডা পানি গাদাইলাস নি আরে তুমি গাগড় মুডর যত্ন করলাস নি কি নাই সেটা বয়স দিক আছে পিলা টকি মনকে ডকরা ডকরি লোক মনকে উলুপ উলুপ গরম পানি গাদাই দেবার গরম পানি খুয়াইবার পানি ফুটাই করি হই কি নাই
1: তপলা তপলা খাদি মন মিশা খাইবার গাগর মন নিক করে যতন নেবার আরে আরে তোমার সঙ্গে কথা করে বড় নিমান লাগলা বাবু এটা নি তোমার ভাল পাইবা মতামত মান দিতে রুয়া তাহলে রেলুনি জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার মামা
0: জোয়ার জোয়ার জোয়ার
1: জোয়ার জোয়ার হ্যালো চৈতি জন জোয়ার জোয়ার কে কইলাস নি বাবু কোন দিন কইলাস নি
2: পঙ্কজ মিশ্র কইল নি আপা জয়পুর নে
1: আলে আলে পঙ্কজ বাবু নি কো আছিস কি
2: হ্যাঁ আপা নি সান নিমান আছে আছে
1: তোমার বড় পানি পুনা মারলা নাকি নাই
2: আমি তো কালি এনে আর জবর কইলা নাই আপা
1: আলে
0: এ দে পঙ্কজ বাবু তোমার আপা সঙ্গে সে কথা হুয়া মুই সব বসলি আছি কে গটে নানা
2: হ্যাঁ নানা জোয়ার লাগো
0: জোয়ার জোয়ার আলে কে কইলি নি চিনলাস কি নাই বৈঠক লগে কেবে কিন্তু চাইলি নি সেটা পাই বলি চিনাস নাই গাই কি আর পঙ্কজ বাবু কেনতা আজি কালি বে পাক কে কাই কাই কাম করলাস নি
2: কাম তো আমার অফিস লগে আকা নানা আর অফিস লগে তো কাম করলো নি
0: আজি কালি বর্ষা মাসে বড় সুন্দর সুন্দর শাক খাইবা মিলতি রেছি নি কি কোনতির মাছ কোনতির কাকড়া আর কাই কাইটা
2: ও এটা মন মিললা নি যে কোনটা রেট আছে নানা আর
1: কড়ডি ছাতি মান মিছে মিললা নি গাই
2: মতামত
1: দিলে বলে আগে আমি অধিক নিক করে করবো
2: হয়
0: আরে শ্রোতা মন যেত অনুরোধ করলাই তাকর হিসাবে আমি নাট বাট মিশা আনলুনি
2: ଦାଦା ଖଟବାକ ଲୋକ ନିଜର ଦେଶ କାଢିକରି।

0: বলে হাইতি কাই হেলা নি কাই নাই আমি জানু কি বাবু
1: খবর কাগজ মন লোক পড়লু নি কাইটা বইলে কার হাত গড় ছিড়ি গেলা কোন মেশিন লোক কার হাত পুরি গেলা কার আখি ফুটি গেলা এনতাই করি বেশি লোক মনে আছত কি নাই কোরাপুট মালকানগিরি রায়গড়া আমার অবিভক্ত কোরাপুট জেলায় সব বেল পড়লু নি বাবু এনতিয়া আমার কার্যক্রম শুনতে রা তোমার মতামত দিতে রা আর গোট দিন কাতা হতে জোয়ার লাগ
0: জোয়ার বাবু জোয়ার
2: জোয়ার
1: হ্যালো চৈতি জন
2: হ্যালো মেটা মামা জোয়ার লাগো
1: আদে জোয়ার জোয়ার বাবু আর চিনি তালাস পরতুম সে মুই নিকো আছি গাই তুমি কিন্তু রাচাস
2: নিমা না কাতু
1: আল কে কইলাস নি কোন তিয়ানি কইলাস নি না গাও লোক কই দিয়াস বাবু
2: চিতাই না পারলাস কাই কি মকে
1: আ চিতাইলি যে মুই সিনা চিতাইলি আর আমার ভাই বনি মনি সা চিতাওত কি নাই নুয়া নুয়া শুনবা লোক
2: হ্যাঁ মুই জলকন্ড কইলি নি মোরগা গাড়গুন্ডাল ব্লক কুন্দরা
1: এদে তোমার আপা এবারে গুড়াকু ঘষিলানি বসি করে তোমার কথা শুনি শুনি
2: আর
0: আলে জলকন্ড বাবু নিকো আছস কি
2: আমার বৈদ্য পাকাই কি
0: আলে নিকো লাগলা বাবু চিতাইলা সারি
2: বললা তো কি পা
0: হ্যাঁ হ্যাঁ আমি নিকো আছি বাবু তুমি কেনতা আছস কো
2: বড়িয়া সে আছো কা আমি মিশা
0: আর তোমার ঘরে বাটে নিকো আছত কি সবু
2: হ্যাঁ সবু লোক বলা চুকায়
1: আলে তোমার তো দুইটা বাবু এলা চত সে জাঙ্গলা বাবু সেমন কেনতা রাচত কই দিয়াস তাকর কথাবার্তা
2: সেমন নিমা নাচতে মঙ্গলবার দিনে ঘরে আইলু তারপরে গোট সপ্তাহ ঘরে রইলু আরি গোট মঙ্গলবার দিনে কাণ্ডে জোর পার এলাকা জয়পুরে গলু আরি চার দিন রোগী দেলাই কালি ঘরে আইলু এবে সেমন মিশা ভোল আসতে ঠান্ডা জোর পারা অল্প জানা পড়লা তো সেটা পাই পারি গলু আরি দুই দিন রো বলে কই চার দিন হয়ে গেল বললা পারা
1: এলে একুশা বুঝি আমকে খুয়াইছা কি বর্ষিকিয়া বুঝি খুয়াইছা
2: না একুশিয়া বুঝি নয় একুশ দিন তো উঠি গেল
1: পানির দিন নাই বাবু পানির দিন এপাটে আপা কাইটা এবে আমার সে শ্রাবণ মাস চাললা আছে কি নাই সেটা কাই ছাড়লা সেটা কিনা শীত মাস আসতা জব্বর এতে খাইবি বলে তাস বাস কেতে দূর গেল বাবু
2: চাষমাস তো জমি লগা তো আছে ভালরে বাড়লা নি বলবে
1: তুমি
2: তো ঠিক রে হেলা নি ঘাস ঘুষি মন বাতবার আছে আর খত সার মন দেবার আছে আর
1: তুমি গোটর কইতেলা সে ছেলি মেডা মিশা পশলি নি বলি করি হলে এবে কেতরা কেত মুন ছেলি মেডা আছো বাবু
2: এবে তো জবর নাই গায়ে জড়ে পারা কাত চার পাঁচ মিনিট পারা
0: কেন্দা বিকি দেলা সি কেন্দার বাবু
2: ওই বিকি দেলু জবর নাই আর গরু মিশা জবর নাই জড়ে পারলা কাত বলে জায়গা মিশা নাই কি নাই ঘাস ঘুষা মশা নাই তোরা বাকা সিলে বিকি দেলু নি আর
1: হলে বর্ষা দিনে ছেলি মেডা মন কে কাই টন্ড রোগ কি কাইটা গোটে রোগ এসি জন কিড়া মন পড়বাই টন্ডে হলে সেটা হলে তো মরি যাইতে ভাই তার পাই কাইটা করলাসনি বাবু তুমি
2: সেটা মন পাই সরকার মন টিকা দেলাই নি তার পছে পশু ডাক্তার মন আছো তাঙ্কে যোগাযোগ করলে বলে আটি করি অসপতর মন দেলাই নি আর আমি তো ঘর তা কাইটা না জানলু আছো অসপতর আর গাই গরু মন কে সে খুরা পাতা হেসি কি নাই ছোটা মেটা মন হেজিবা
1: ওই ওই ওই
2: সেটা পাই সব ভাই বনি মন সরকার তরফ রু আইবা টিকা দেবার আছে দিন গলে টিকা দেবাটা আরাম করবা আইবে আর
1: হলে কার্যক্রম মন শুনলাসনি বাবু সব দিনে
2: শুনলু নি মামা তোমার নাটক তো মাটির ডাক বড়িয়া রইলা কি নাই
1: আলে ধন্যবাদ ধন্যবাদ লাগো আজ
2: বড়িয়া সুন্দর লাগলা বড়িয়া বড়িয়া নাট লেখলা আর তো দমাই আপা কইতর লাগি তুদলা জিবাটা সান বয়সে সে উপরে কোট নাট করবু বলি কইতর লাই
1: ওই ওই সেটা মিছা করবু কাই বাবু রেডি রুয়া কাই এ মাসর শেষ বেল কে শুনাইবু সেটা
2: ওই ওই ওই কেম গেছে সেই ছেলে মাস বললিনি
1: আব্বা আলে তোমার এ কথা মনে কর বাবু আমকে আমার পাই সম্পত্তি কাই কিনে বইলে তোমকে আমি বল বল কার্যক্রম বনাই করে দেবু বলে আমকে মিশা তুমি সারদা আলে আমি সারদা কি নাই
0: আপা তানি তোমার বল পাইবা মতামত দিলে একা আমি আকে মিশারি নিকো করব আরি
2: হই হই তোমার বাট পানি মারলা কি নাই আজি
1: আজি পানি জবর মারলা আর কোয়া নাই নি
2: হই হই আমার বাট মিশা জবর রাখ মারলা তাহলে তবে থেবাই দিবে
0: তোমার সঙ্গে কথাবার্তা হই বড় ডৌল লাগলা বাবু এন্তানি ফোন করতে
2: রো মন লাগলা দুই লোকের জায়গা ভূতেক ভূতেক জ্বর লাগ
1: হ্যালো চৈতি জন
2: জোয়ার আজ্ঞা
1: হ্যাঁ জোয়ার জোয়ার বাবু কে কইলাসনি কোনতিয়ানি কইলাসনি
2: মই রেডিও পার্টনার চিত্রসেন সবর কৌছি কলাহান্ডি জেলা ভবানী পাটনা জগন্নাথপুর রু
0: আলে চিত্রসেন বাবু নিকো আছস কি
2: হ্যাঁ মই তো বড়িয়া আছে নানি
1: আলে পাটনার বাবু তোমার সঙ্গে তো সববেল কথা হইতে রইবু বড় সারদা লাগছি আর তুমি আমার নিয়মিত সপ্তাহ মিশা কি নাই কলাহান্ডি বাটে কেনতা হল নি তোমার বাটে বর্ষা পানি কেনতার
2: নাই কহ না আজ্ঞা আজ তিন বাজার পান মারুছে যে গলা এবে তো
1: আলে সেন্তার তো মাছ কাকড়া জবর বাড়তে রইবাই নাকি
2: এ বর্ষা লাগে তো আজ্ঞা আমার বিক্রি বটা পুরা মাদা আর
0: কাই কাইটা বনাইলাস নি বাবু তোমার দোকান আনে
2: সিঙ্গড়া বিরি বড়া মালপুয়া
0: সিঙ্গড়া সৌড়ি মনে দেবাস আমার দোকানে আইলে বললু নি
2: কা বলো মাসি
0: সিঙ্গড়া কাই কাইটা মানে বনাইলিয়াস নি যে এটা মানে দেবাস কি বললি নি
2: হ্যাঁ হ্যাঁ মাউসি
1: এলে আমি

0: ঠিক আছে আইলো নি তমে বনাই করি সঙ্গাই রু আমার পাই
1: ও তোমার লাগে রোকা হইছে আজ্ঞা
0: হ্যাঁ চিত্রসেন বাবু ঘর বাটে সব নিক আছ কি
1: হ্যাঁ আজ্ঞা
0: কোনতি এবে দোকানে সে বসলা চাস কি আরি কেনে গালা চাস
1: হ্যাঁ আজ্ঞা
0: তাহলে আমার কার্যক্রম মন শুনলাস নি
1: হ্যাঁ কার্যক্রম তো আজ্ঞা বড়িয়া লাগুছে আজ্ঞা
2: এন্টারলি তোমার ভাল পাইবা মতামত দেলে বাবু আজকে আমি আর অধিক নিক করবেকে
0: আলে আলে আলে
1: নমস্কার আজ্ঞা
0: কার জোয়ার লাগো বাবু তোমার না গাঁ লোক কই দিয়াস
1: মুসিমান্তল সবর দৃষ্টি দোনাপুর আজ্ঞা
0: আলে আজি আমার দুইটা সত্তা বাবু গটেকে লগেই গালা চত এলে সীমাঞ্চল বাবু আমারটা শুনলাস নি তো কার্যক্রম
2: কেনতা লাগলা নি বাবু
1: বহুত বুড়া লাগুছে রানি
0: গাগড় মোড় নিকো আছে তো তোমার কথা বার্তা
1: ওই
0: ওই এলে আমার দেশিয়া ভাষা শিখলাস কি নাই আজকে ওই ওই
2: এলে বুঝি পারলাস নি তো বাবু
0: হরিদ্বার বাটে উঠি চাইলি বর্ষর পাই
1: মাইজি লাগলা বলি মদ মন খাইলে
0: মাইজি সঙ্গে সেমতি লাগা জড়াই খাই করে ছাড়লি আর কাই করছো তা
2: কুরকুটিয়া
0: বাবু আমার কার্যক্রম শুনলাস নাকি নাই হো তুই নিজে সে বনাইলু নাকি আর রকলু আছিস
1: নিজে বনাইলি আর দুইটা বার পিলা ধরলি
0: আমি অর্ডার দিলে বনাই দিয়েছি কি
1: শর্তা
2: ভাই কেবে ফোন করবা
0: নাট বাজাইলু নি গীত বাজাইলু নি এবে নাট মন মিশা কলু নি নাট মন মিশা শুনি রইছা হয় কি নাই সেটা মন মিশা সর্তে কলু নি আর শুনতে রুয়া আর এমতি আমার কার্যক্রম মন ভাল লাগলা নাকি সব জানাইতে রুয়া কাতাই করে বড় সারদা লাগলা হো কুরকুটিয়া বাবু জবর দিন কে
1: জোয়ার জোয়ার জোয়ার জোয়ার

0: আলে মেটা আজি তো জবর ফোন আইলা এলে বেল কে দেখ
1: জবর ফোন আইলা সরদার লাগালান সিনা তেনে কাকর কাকর মিশা লাগালানি বে আর
0: পানি মিশা মারলানি কি নাই
1: যাই করতে টিগা শুন শুনা বনা তোমার ঘর বাট তো নাই বিয়া যাই করতে খাইবার
0: ইছি ঘর বাটে বলে না হে আরি বেল হে গলাবে দোকান বাটে বাটে বুটা মাঙ্গি দে মকে লে জু
1: আলে আ দেখ দেখলস কি লভরি আপা তুই মাগি দিছ বইলা বলে মকে মাগি দে
0: ভাই মন সিনা আপা মন কে মাঙ্গি দেবা
1: আলে আলে সেন্টার মিশা আজি মই মাগি দিবি আরি গটে বৈঠক দেন আইলে মাত্র
0: তুই মাগি দিছ মিশা মাগি দেবি চামি সামি
1: আলে তবে আলে গালুনি ভাই বইনি মন
0: আলে জোর লাগো
1: জোর জোর

0: শ্রোতা বন্ধু, ভারতর আর্থিক বিকাশ তথা সামাজিক সশক্তিকরণের প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং ইউপিআই এক ঐতিহাসিক যুগান্তকারী পরিবর্তন আনিছি। এই দুইটি মাধ্যম দেশের প্রত্যেক বর্গর লোককে ব্যাংকিং এবং ডিজিটাল অর্থনীতি সহিত যোড়িবারে সবুঠারু বড় ভূমিকা গ্রহণ করেছি। শূন্য জমা খাতা মাধ্যমে কোটি কোটি গরিব, গ্রামীণ ও বঞ্চিত বর্গকে প্রথম থরপাই ব্যাংকিং ব্যবস্থায় সামিল করা যাইছি। সরকারি সহায়তা, ভত্তা ও সবসিডি টঙ্কা বিনা কোনসি মধ্যস্থিরে সিধা সড়ক হিতাধিকারী খাতাকু যাউছি, যাহা দুর্নীতি রোকিবারে সহায়ক হয়েছি। জনধন যোজনা এবং ইউপিআই ভারতর সাধারণ নাগরিকঙ্কু আর্থিক ভাবে স্বাবলম্বী করিবারে ফলপ্রদ সাব্যস্ত হয়েছি। এই অবসরে আজ রয়েছে আলোচনা আর্থিক সশক্তিকরণের জনধন যোজনা এবং ইউপিআই। এ সম্পর্কে আলোচনা করছেন প্রফেসর অজয় কুমার পাত্র।
1: উদয় ভারতের অর্থ উদয়গামী ভারত। এহা ব্যাখ্যা করে যে ভারত বর্তমান আর্থিক, সামাজিক, স্বাস্থ্য, যান্ত্রিক, বিজ্ঞান তথা শিক্ষাক্ষেত্রে দ্রুতগতিরে অগ্রসর হেউছি। এই পরিপ্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জনধন যোজনার সুফল বিষয়ে অগণিত শ্রোতাঙ্কু অবগত করাইবা উচিত মনে করুছি। ভারতের আর্থিক বিকাশ তথা সামাজিক সশক্তিকরণে প্রধানমন্ত্রী জনধন যোজনা ও ইউপিআই এক ঐতিহাসিক তথা যুগান্তকারী পরিবর্তন আনিছি। এই দুইটি মাধ্যম দেশের প্রত্যেক বর্গর বিশেষত সমাজের অবহেলিত লোককে মুখ্য স্রোত ব্যাংকিং এবং ডিজিটাল অর্থনীতি সহিত যোড়িবারে সবুঠারু বড় ভূমিকা গ্রহণ করিছি। সর্বব্যাপী ব্যাংকিং সেবা, শূন্য জমাখাতা মাধ্যমে কোটি কোটি গরিব, গ্রামীণ ও বঞ্চিত বর্গকে প্রথম থর পাইঁ ব্যাংকিং সেবারে সামিল করা যাইছি। মহিলা সশক্তিকরণ, মোট জনধন খাতার 55% রু অধিক খাতা মহিলা মানঙ্ক নামরে রহিছি, যাহা সেমানঙ্কু আর্থিক ভাবে আত্মনির্ভরশীল করিছি। প্রত্যেক

0: হে খ্রিস্ট, হে প্রভু, এই অদ্ভুত ঘটনা মো সম্মুখে দেখুছি। গতরাত্রে স্বপ্নরে সে যে লাবণ্যময়ী নারী মূর্তি শ্রীরাধাঙ্ক অঙ্গরু নির্গত হয়ে পুঁ তা শরীরে বিলীন হয়ে গেল, ঠিক সেই নারী মূর্তি মোর সম্মুখে এই কি প্রহেলিকা প্রভু। হে কৃষ্ণ,
1: হে যুবক, মো নীলাচলনাথ আদেশ নিয়ে তুম নিকটক আসছি।
0: কুহতু, মু আপনার কি সেবা করিপারে?
1: তুম নিকটরে মোর এক মহান কার্য রয়েছে যুবক। আচ্ছা, তোম নাম কম?
0: কৃষ্ণ দাস জয়দেব। আপনার পরিচয়?
1: মো না দেব শর্মা, এই ঝিউটি মোরি কন্যা পদ্মাবতী।
0: মো নিকটক আসবার অভিপ্রায়?
1: শুনে যুবক, মোর এই কন্যা জগন্নাথ নিকটে দেবদাসী রূপে উৎসর্গ করা পুরী আসছিল, কিন্তু গতরাত্রে স্বয়ং নীলাচলপতি স্বপ্নের আদেশ দিয়েছেন এ কন্যা তুমি হস্তরে অর্পণ করা। এ কন্যা গ্রহণ কর।
0: যা মুঠে ভাত মিলুনি, রহবা ভঙ্গা পুড়িয়া যাই না, তাহারি হাতে আপনার অর্পণ করা চাহিদি এভাবে অনন্য সুন্দরী অপরূপ কন্যা।
1: আচার জয়দেব, জগন্নাথ আদেশ পালন করা মোর প্রথম কর্তব্য। তুমি কন্যা গ্রহণ কর বা না কর, কিন্তু মোর কার্য মু শেষ করছি। পদ্মাবতী, ইতর স্বামী, ইহ কাল পরকালের দেবতা, জগন্নাথ আদেশ অক্ষরে অক্ষরে পালন করিবি মা।

0: पद्मा, पद्मा,
1: क्या आश्चर्य? स्वामी तो विश्राम कर बाहर पुणी एक हाल सुर ए स्वामी प्रभु अद्भुत घटना आपण भजन सारी गीतार पद पूरण कर विश्राम करने को घर भितर गले बाहर
2: आश्चर्य কি অপূর্ব সুগন্ধরে ঘরটি মহকি উঠুছি পদ্মা পদ্মা মোর কোথি আর তো স্মর গরল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদপল্লব উদারম পদ্মা পদ্মা এ কাজ পারি তেব সেই সেই ভাব বিনোদী আকৃষ্ট চন্দ্রঙ্কর পদ্মা
3: ଏଇଥିଲା ଭକ୍ତ ଏବଂ ଭଗବାନଙ୍କର ନିବିଡ଼ ସ୍ନେହ ବନ୍ଧନ
4: ଗୀତ ଗୋବିନ୍ଦର ଅପୂର୍ବ ଭାବକୁ ରୂପ ଦେଇ ସୁଲଳିତ କଣ୍ଠରେ ଗାନ କରି ନୃତ୍ୟର ଛନ୍ଦରେ ବହୁ ଭକ୍ତଙ୍କୁ ମୁଗ୍ଧ କରୁଥିଲେ କୃଷ୍ଣ ପ୍ରାଣଗତା ପଦ୍ମପତି ଏବଂ ଜୟଦେବ।